নানক ফিকে বলিয়ে তন মন ফিকা হয়ে ফিকো ফিকা সদিয়ে ফিকে ফিকে সোয়ে ফিকা দরগা সটিয়ে মত।

রাস পরে চাকাল চাকরি যে চালে খসমে পায়ে হোর মতো সুনগর বাজে বুদনা খায়ে খসমে করে বরাবরি ফের গ্যার তন্দ্র পায়ে বজো গোবায়ে আগলা মুহে পানে খায়ে জিসদা গীতা খামনা তিসকা ইয়া সাবাস নান ভুগমে।